0: sun dai jira garawan ta dai ale yau jira garawan ne goba na shiwa yo ya ka jira ya na ta ta ka aibon kai na rausu ne ga bene yan na bo ya ka jira wala ta sina wale na mana na kon dai nga ko ga ya da shi buna re nei ba ai bun gan na raus ni ka bene yan ni ka bene na bene ti kero ai era pa
1: ai ya kai to kuna pian ko ya kwa rei sira me yan bo ge na ti kero ai na pe te kan wan na mi pa kan tai yo me kan ye yari tar ki panam ga ti kero ai na ko ya ka na maus musu me yo nam bo me kan na kan tar ni pa bu ni pian pian no na ko roi na pe ya pa kan tai yo ba ru te te ne me wa ge baru de teni mewa age eh ogora de bana ha darana yeide takana konara telepon nani ke awam ta inga ibun si tenu tenu ga tapun dikit de minis mian kai ke na ai nang pono wo ringa ni pono wo anara arta yeres na musra ai era myawa ken ka bosin da pan da ye yo la wi de de myawa ke ha kon ba ngi ko dar pon me ya ha kon ba ngi me yo an ta pas me kan ke ai kan ai de jisra ke na ko im yete ya na ana senta de USB ki de best campus ai rang esro yan ga kana kom gatik roi mai kan
2: dar mein dawa tab de mo kan ki roi na na bas sai ngai na try wa ba
1: ไม่เคยเห็นแต่นึกถึงรอยนะเพราะนั้นเดี๋ยวเราสู้กันยังไงบ้างนะนายเอ๋นายอันนั้นแล้วอ่ะอ่ะอยากให้ทุกคนเป็นคนก็สนใจสิ่งที่มีอยู่ในอยู่ในปัจจุบันนี้กันนะที่เราเห็นแบบที่บุษมีนนั่นเองก็ ก็ว่ามีนแกมีตัวเราค่ะคำนั้นเองเดินเดินไปกันได้ยูไม่ยอมนำมีพัสดุไม่กันเนี่ยยาเรียกตัวเรียกปนามกันที่เราอินก็ยี่ทรายว่าแม่สานักการตัวการเกี่ยวกับเส้นมันเวียนเนี่ยเซเวสัยกันนั่งนักรอยเกี่ยวกับการเดินกับบ้านปีนี้เป็นน้องอันนี้กูเรียนเป็นน้องรายเดินเดินไปกันได้ยูยอมเมื่อวันเอฟเอ็มไอจีนั่นเป็นนั่นนะนี่แบบว่าแกนี่ก็คือสิ่งที่ไปกันได้ยูอ๋อมันต้องแกยังเป็นสิ่งตัววันอะไรกี่ตัวปุ่นที่มีนิสเบียงก็ยังนั่งนั่งโกนเอาว่าเอาไว kay yapon dang ni kemo to arata iki kan ni pono wa ona manga tawro inde ta ngura men tirwon kar kero men panan ki tipesi bkin te ngura mam dongro ni betang sina tawro iki ni garapa responsa ki ni kai tawro responsa ni bakan ta yo usp ki tipes campus ngai ang kan nare san ni mane na ni pero nga na kon nam ni bawa ken ka kpos ni bakan ta yo sina tawro iki nang atetai na koinan ni bkin ongrara te takapeni antai ki te kabere nongraran de ndibakan ta yo i mean sa tawro ina pen nang rei tari ko ngram men teru ni karikero ko ngol men parani ki bas
3: USP open day USP open day USP open day anapato ni yang on USP open day ntiriri ge e kangai te kana where culture meets excellence ke ikemena yai chakati me tirikia emena na pe yai chakapenen ta mero Yemangar kuna pe anapong amkuran deire yerge tata USP Kiribes campus ikatanwata men kasugata kya anapong ekakawa kya enawa kya na open day USP Kiribes campus depong wabimeni mewan